কুড়া পর যাইনি যে খায় নি পাইনি মেলঘুমসি কাজার চুলুমা টুলু কে রে কইনি ঘুমায় রাই না যার ঘন্টা বাজো ঘনাকে খানি হো ভনা ঘুমাই হেরে চেউ না যার কত আপাত পর কত বিপাত পর সালবাসা কি গামালাই দুরাকো তরার চিন ধরা ধরা সালবাসা কি গামালাই কি আপাত পর শিরি সীতা মাইলাই চেষ্টাই আপাত ভোমালাই রাকু তরা রুচু ধরা ধরা চেচাই আপাত ভোমালাই শ্রী সীতা মাইলাই লাই হরে রালানি লগাই জানি কোরাবানা কেউ না গয় যাইবা কষ ভয় লঙ্কাই জানে কোরাবানা কৃষ্ণে যশো যে সারি সাই গছে ভনি কর্কাওয়া খাই যাবানা ওই না খেল গারে কো সচাই হো বানে কো কর্কাওয়া খা যাবানা আমরা যাদা দেখলাই ভক হোলা ধরম করি কো ঠুলো রে গাঁও কসু যাম্র হেজা সারাই যাম্র ধরম ঘরি কো ঠুলো রে গাঁও এ গাঁওমা ঘরা নেপালি ও থরা কৃষ্ণ বাদুরি মেরো নাও আসেরু কয়তা শুনি বস হয়তা কৃষ্ণ বাদুরি নে মেরো রে নাম হুদোলাই জানি আঙ্গে তারকো বাট লাই পাই তালা পোলে নি রে গাম ওই না খেল গারে কো সচাই হো বানে কো লাই পাই তালা পোলে নি রে গাম ব্যাকুল মিটিং বেলে কে হালি চিলকা নে খসি ধরম শৈল এফএম বসি জপ্রং সবলে হারে রাম সিংহারি ছিলমা লাই আজাকো জিনমা জপাং সপলে হারে রাম বাগমাতি তর কতি হাজার পর তোহার পিনে বাজালাই আর পারলি সালাই বতাই দেও না মালাই তোহার পিনি বাজালাই ভাতা

0: পানি জেলায় ধারায় পানে কুলসায় পানে ভরে
1: কুলদীপ মানে ভরে মানে ভরনি হয় না
0: হই না তো।

সিন্দুর গোলানি লইবা তুলতি কেল পরে রে কস অলকটি তামা আরে রাম রাম বেল পরে রে কস কসেলাই পনি কে তা বনে ছুইন এই করে মালাই দোষ দুবিলে রুঞ্চ ও মন সারাই রুঞ্চ এই করে মালাই দোষ সবাই রুগা তিমলাই কাল মাইল দনে কামাই নগর লরে বড় সমজি সকনু ছর দনে কামাই নগর সংসার কো এর

বসুধন ভগবান কো বসুধন নিরানন্দ মধুপ সঙ্গে তীব্র রূপ ভগবান কো বসুধন ভগবান কো বসুধন

কাহাকো আমি গাও বেশি মা বেটুবায় চিনমা চিনমা লয়া যুগ দিন মা গাও বেশি মা বেটুবায় চেতাইলাই রপনি হই না ছুপু ছুপু লয়ালি মা মুগি মা

দবিলে দোদাই বঞ্চুরুদাই রুদাই মনয় রাখনে পাই না ঠাও শুকিল সারি লাই সাপাকাই পারি মইল সারি ধয়েরা দবিলে দোদাই বঞ্চুরুদাই রুদাই মইল সারি ধয়েরা দিনাইলাই কাটছো চন্দ্র সূর্যায়রি রাতাই কাটছো রোয়েরা দবিলে ধুনচা সারা ইমরুনচা রাতাই কাটছো রোয়েরা নেপালে দাউলে গর্ব নায় সাউলে চুনকো ঢুঙ্গ পেলেরা খানে কাঁচাইও বনে কাঁচাই চুন কুঙ্গ পেলেরা রাতি নিদ্রা ছাই না দিন বকা ছাই না মন মা কুরা খেলেরা।

0: চারিকট পারি গর্তা মাপাই বাড়ি মইতা পারি বচা গাও দানাই লাই রাখনে ভদন সারাই দিয়া মনাই রাখনে পাই না ঠাও আজা তামলে মিঠাই কাজা খাই চিনি চিউরা কসারা আম খানে কাঁচা ও মানে কাঁচা চিনি চিউরা কসারা সোনা কডকা উগারে রায়েরি দা গইসা করি অসারা আম খানে কাঁচা ও মানে কাঁচা গইসা করি অসারা
1: হস্ত ধন্যবাদ মইলে আর ইয়া রেডিও সাইলুমা দুই চারটা গীত ভরে গেছি।

0: ঝড়ক খেলি চারে জানা মিলি বানাও রে তই কেবন হুঞ্চ সঞ্জে মনে রুঞ্চ বানাও রে তই কটে হাতক চুরা ভয়ে জুরা মুরা যাওলা রে আসন লাওলা রে ভাই নারী সাবধান মাইলে মানি কানা যাওলা রে আসন লাওলা রে ভাই কাঠা কোভরে ইঞ্চুলা রে তরেন মাউ মারে কবাছ রে ভাই দাম্পর হাজার চারি কোটি কবাদার চারিনা কোট কো তিমলা রাত মাট থামাই রে খড় কড় বাহাট ডাঁটে কো হোরা সদা ওরা পরা থামাই রে খড় কড় বাহাট আইলে কো বসা মমারে কো ভয়ে কো তাই রে নিত্য বাহাট করকালা কো পানি ঢালকে পোখি জানি কো চাই রে হাতাইরা মেরো ইয় পাত্র কাই গালা হারি মিনা বাজা দম দেরা কেবানো লারি বিরসাও কাস গারি হারি মিনা বাজা দম দেরা পটুকি ফুকো জিওয় মেরো সুকা মায়া রে দালাই সমজেরা ভনন ভন বালা মেরো পান কালো কালো বাদলুলে পেটাই রে কালো দরজালে হে বৈনী রাদাম পানি ছাই না বাদা পেটাই রে কালো দরজালে আও সাথী লে না হবাই ডাঙ্গে দাদু হাতাই রে কাট্য কর দলে করে রসলাই দুখি সাক্য মালাই হাতাই রে কাট্য কর দলে আজানা মাইরে জানি খাজা খায়ে মালাই রে পুয়া খুঁড়ে আমি লোদাইলাই কাঠাই বাড়ি লাই লাই মালাই রে পুয়া খুঁড়ে আই জানা কালা মালাই পানি লাই যা ধাগরে সারি চুঁড়ে আজাকু মেলা রাত পরে এক বেলা ধাগরে সারে চোড়ে বারা বিশে খেত মা তেরা বিশে হালে আলি রে মনে কোদালে শুনি রব সময় তিম্র রস আলি রে মনে কোদালে ফুল ফুল সস্তিয় পুরানু দোষী চিনমাতি চিনমা লয়া যা কদিন মালা গাঁও রে মায়া খোদালে ধন্যবাদ।
1: মেরো নাম রাধিকা ঘটানী, মেরো সৈলুং গাউপালিকা ওয়ার্ড নম্বর ছ ফসকো চিলাউনে। ম অসারে গীত গাউন সারা ইচ্ছা লাগ।
2: সেতলাই ভনে লই চামাল কাপিঠ লই চামাল কাপিঠ লই পায়েল বেসারা সাউনা দোসা হেরনা সাবার ভাষা হেরনা সাবার ভাষা লাই পায়ে এলো বেসার সুনা কো ঢোকা উগারে রায়ের দা উগারে রায়ের দা আজাই দেখি আসারা ডাঁটে কো ঘোরা সোদা ওরা পারা সোদা ওরা পারা আজাই দেখি আসারা খানের রাম্র ইয় বারি কাকানলা ইয় বারি কাকানলা লাইলি পেরা রাম্র ভাই কে গনর উনি কতি রাম্র উনি কতি রাম্র উনি लैली पेरा राम्रो भई देवतामा दुखी कालिन चौकी माई कालिन चौकी माए मान्छे दुखी रहेछ मई